রাহাও মিছন মোরিয়া অনক ও মেরিয়া বিচ উমন ক্রিয়া সগল বটরিয়া বিরখ ইক করিয়া বউ বন্দে পরিয়া ফির

বহুতারোহা ব্যাপা দুর্মত কবুদ কমুরা মানলা গা তুসমোহা ঠগেছে তি ঠগ রল আয়া সাত বে ইকো জেহা সতগুর সরাফ নগরী বিচ দো কড্ডে তা উগড় আয়া লোহা বহু তেরি থাই।